আর পরে খা তার গায়ে খোদাইব তার গা তারে পরওয়ার কে পরে খা তার গায়ে খোদাইব তার গা তারে পরিবার হামে তোমে খো পার লগাও হামে তোমে